0: Starting this edition with some breaking news that's coming in. TMC rebel MPs have now claimed the support of 22 MPs. It's Kakuli Ghosh who said that 22 MPs are there in the rebel camp. The TMC turmoil with this number has now deepened further. The question now remains on who are the two new rebel MPs who have joined the rebel camp. We are getting in a reaction from Kakuli Ghosh. Let's listen to what she has to say.
1: জাতির সঙ্গে হয়েছিল যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে